0: লোনের প্রয়োজন, বিজনেস বাড়াতে চাইছেন কিন্তু অ্যাপ্রুভাল নিয়ে চিন্তা?
1: SBI নিয়ে এসেছে SME BRE লোন, আপনার বিজনেস গ্রোথের ট্রাস্টেড পার্টনার। ইনস্ট্যান্ট এলিজিবিলিটি চেকস, ফাস্টার লোন অ্যাপ্রুভাল, ফুলি ডিজিটাল পেপারলেস প্রসেস, CGT NSE এর মতো গভর্নমেন্ট গ্যারান্টি স্কিমের সাপোর্ট এবং স্মার্ট ডেটা ড্রিভেন ডিসিশন মেকিং প্রসেস।
0: ছোট থেকে বড় আপনার প্রচেষ্টাকে দিন নতুন রূপ, দেশের ইকোনমিকে দিন নতুন স্পিড।
1: আজই ভিজিট করুন আপনার নিকটবর্তী SBI ব্রাঞ্চ। শর্তাবলী প্রযোজ্য।

বন্ধুরা, আজ যুববাণীর আসরে আমন্ত্রণ জানিয়েছি আন্দামান ল কলেজের ডাইরেক্টর অফ ফিজিক্যাল এডুকেশন ডক্টর রাজীব মণ্ডল স্যারকে। তার আরও পরিচয় আছে।